আজ রবিবার, 25শে শ্রাবণ, 1948 শকাব্দ, 16ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 30শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:15:16, সূর্যাস্ত সন্ধ্যা 6:06:12। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 16 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 18 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঝাপসা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং 55 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আগামী 18 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ রাত 11:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আজ রাত 11:30 পর্যন্ত মৎস্যজীবী এবং সমুদ্র ভ্রমণকারীদের যথেষ্ট সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা। সাতটা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। আটটায় বিজ্ঞান ধারাবাহিক, বিষয় পরমাণুর জগৎ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সাড়ে আটটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। নটায় গানে গানে, সাড়ে নটায় যুববাণীর অনুষ্ঠান, জন্মদিন স্পেশাল উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায়, অর্ণব চক্রবর্তী, অস্মিতা রায়, সৌরভ দেবনাথ, দেবজিৎ অধিকারী, সৈকত গুপ্ত, সৌরিক ঘোষ ও পৌলমী বাগ। বেলা ১২টায় সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। ১২টা বেজে 15 মিনিটে নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। ১২টা বেজে 33 মিনিটে গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। ১টা বেজে 45 মিনিটে দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান। বেলা ২টায় অনুরোধের আসর, ২টো বেজে 30 মিনিটে বাংলা নাটক নিবেদিত বন্যে, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, ৫টা বেজে 30 মিনিটে যুবানীর অনুষ্ঠান যুবানী কমন রুম উপস্থাপনায় তৃষিতা সাঁতরা ও অন্বেষা চট্টোপাধ্যায়। ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ৬টা বেজে ১৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, ৬টা বেজে ৩৮ মিনিটে যাত্রা অনুষ্ঠান চট্টগ্রামের সূর্য মাস্টারদা। রচনা সুদীপ চট্টোপাধ্যায়, পরিবেশনায় কিরণ শঙ্কর চট্টোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা সাড়ে ৭টায়, রাত ৮টায় সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সাড়ে ৮টায় নানা রঙের গান, ৮টা বেজে ৫৫ মিনিটে এ মাসের গান, ৯টায় শিক্ষাঙ্গন থেকে মধ্যমগ্রাম বিএড কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মল্লিকা চৌধুরী। সাড়ে ৯টায় নাটক রানী দুর্গাবতী, লেখক যোগেশ ত্রিপাঠী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত ১০টায় রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন গিটার শিল্পী রিতম সরকার। রাত ১১টায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল ৬টা বেজে ১৫ মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। ৬টা বেজে ২৫ মিনিটের রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। রামচরিত মানস ৬টা বেজে ৩৫ মিনিটে, ৬টা বেজে ৪৫ মিনিটে ভক্তিগীতি, শিল্পী সৌমিতা সরকার। ৭টা বেজে ১০ মিনিটে যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মৌলী সরকার। বাগধারা সাড়ে ৮টায় উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। ৯টায় নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। ৯টা বেজে ২০ মিনিটে আধুনিক গান পিয়ালি ঘোষালের কণ্ঠে। রাজধারা ৯টা বেজে ৪০ মিনিটে, ১০টা বেজে ১৫ মিনিটে আধুনিক বাংলা গান। দুপুর ১২টায় সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পণ্ডিত। ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় দীপাচন্দ। ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টা বেজে ১০ মিনিটে অতুল প্রসাদের গান, শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। উর্বশী ৫টা বেজে ২০ মিনিটে উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। ৬টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় রাজীব বসাক। ৭টা বেজে ১০ মিনিটে নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার। সাড়ে ৭টায় দর্পণ উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, ছায়াছবির গান ৮টায়। রাত সাড়ে ৮টায় স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট। সাড়ে ১০টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। রাত ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ সারাদিন কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন গিটার, বাজিয়েছেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত। প্রথমে রাগ আহির ললিত ও পরে রাগ ভৈরবী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন এলোমেলো দাঁত, বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। 6:00

প্রথমে আহির লালিত ও পরে ভৈরবী রাগে গিটার শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা। এখন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী

রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী সমর্পিতা সেনগুপ্ত সরকার। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন রামচরিতমানস। আজ শুনবেন 204তম পর্ব।

রামচরিত মানস শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সৌমিতা সরকার।

গুড মর্নিং সবাইকে, অনেক অনেক অনেক সুপ্রভাত। আজকে সকালটা অন্য সকালের মতন নয়, কারণ আজ 16ই আগস্ট। আজ আমাদের, অর্থাৎ আমাদের মানে আজ আমাদের যুববাণীর জন্মদিন। এই যে রোজ আমরা তোমাদের সঙ্গে কথা বলি, যে মাইক্রোফোনটায় মুখ রেখে এত বছর ধরে হাজারো গান, হাজারো গল্প, হাজারো মানুষের কথা, আজ সেই যুববাণীরই জন্মদিন। তাই ভাবলাম

ভাবলাম আজকের সুপ্রভাতটা একটু অন্যরকম হোক। তোমাদের সঙ্গে আজ রয়েছি তোমার যুববাণীর বন্ধু মৌলি, আর আজ তৈরি করা কোনো স্ক্রিপ্ট কিন্তু আমার হাতে নেই, অর্থাৎ আমরা আজকে শুধু সকাল সকাল অনেক সুন্দর করে মিষ্টি করে আড্ডা দেব সবার সঙ্গে, শুধু গল্প থাকবে, যুববাণীকে নিয়েই থাকবে আজকের সারাটা দিন, গল্প, গান আর একরাশ স্মৃতি। তবে শুরুতেই অবশ্যই তোমাদের জন্য আজকে থাকছে একটা সুন্দর গান, সকালের আড্ডার মন ভালো করে দেওয়া গান, আর প্রত্যেকটা গানই আজকে জানবে যে আমরা যুববাণীর জন্যই রেখেছি, যুববাণীকে ডেডিকেটেড করেই রেখেছি। থাকবে একটা গান, তারপরেই থাকছে আজকের এই দিনে অর্থাৎ আজ এই দিনের বিশেষ কিছু ঘটনা, এবং তারপরেই ফিরবো আমাদের যুববাণীর জন্মদিনের আড্ডায়। সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যুববাণীর বন্ধু মৌলি, তোমাদের জন্য রইল তুষার দেবনাথের কণ্ঠে তোমার জন্মদিনে। ফিরছি গানের পরেই।

আজকের দিনে 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশ হয়। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সদস্যদের নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে 1843 সালের 16ই অগস্ট বাংলা পয়লা ভাদ্র অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকা শুধু ধর্মীয় প্রচারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, উনিশ শতকের বাংলার জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। পরবর্তীকালে নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ

ঠাকুর এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব সামলেছেন। এটি 1932 সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল, প্রায় 90 বছরের এক দীর্ঘ পথ চলা। ১৮৩৩ সালে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা হয়। 1873 সালের 16 আগস্ট আশুতোষ দেবের দৌহিত্র শরৎচন্দ্র ঘোষ কলকাতার 9 নম্বর বিডেন স্ট্রিটে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করেন, যা মিসেস লুইসের চৌরঙ্গীর লাইসিয়াম থিয়েটারের অনুকরণে তৈরি এবং নিজস্ব জমির ওপর নির্মিত প্রথম বাংলার সাধারণ রঙ্গমঞ্চ। শরৎচন্দ্র এই নাট্যশালা পরিচালনার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদন দত্তের মতো মনীষীদের নিয়ে একটি পরামর্শদাতা কমিটি গঠন করেছিলেন, আর প্রতিষ্ঠা দিবসে মঞ্চস্থ হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক। বঙ্গ রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞী উপাধিতে ভূষিত এবং কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী এই বেঙ্গল থিয়েটার থেকেই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। প্রায় 28 বছর ধরে চলা এই থিয়েটার শতাধিক নাটক মঞ্চস্থ করেছিল। 1901 সালে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। এছাড়া 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জেমস ক্যামেরন, একাডেমি পুরস্কার বিজয়ী কানাডীয় চলচ্চিত্র পরিচালক। 1958 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যাডোনা, মার্কিন গায়ক, গীতিকার ও অভিনেত্রী। 1962 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু, বাংলাদেশি জনপ্রিয় সঙ্গীতশিল্পী। এছাড়াও 1886 সালের আজকের দিনে প্রয়াত হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। 1977 সালের এই দিনে প্রয়াত হন এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সঙ্গীতশিল্পী। 2001 সালের এই দিনে প্রয়াত হন আন্নামানি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়া বিজ্ঞানী। 2018 সালের আজকের দিনে প্রয়াত হন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই ছিল আজকের দিনের ঘটনাবলী। এরপর তোমাদের জন্য আরও অনেক আড্ডা রয়েছে, জানি তোমরা অপেক্ষা করছো যে যুববাণী নিয়ে আড্ডাটা কখন শুরু হবে। অবশ্যই শুরু হবে, কিন্তু এই যে আজকের দিনের ঘটনাগুলো তোমাদেরকে বললাম, এরপরে যদি একটা গান না দিই তাহলে কেমন একটা লাগে। তো একটা গান রইল তোমাদের জন্য শ্রেয়া ঘোষালের কণ্ঠে, শুনতে থাকো, ফিরছি গানের পরেই।

ফিরলাম একটা সুন্দর মিষ্টি গানের পর। তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মৌলি। আজকের সুপ্রভাতের আড্ডায় আমরা কথা বলছি আমাদের যুববাণীকে নিয়েই, কারণ আজ যুববাণীর 56তম জন্মদিন। তোমরা যারা আমাদের এত বছর ধরে শুনছো তারা জানো যে আমি বা আমরা যখন ঢুকেছিলাম এই স্টেশনে তখন আমরা নিজেরাই একেবারে তরুণ তরুণী। কেউ কেউ কলেজ সবে পেরিয়েছি, কেউ কেউ সবে স্কুল পেরিয়ে কলেজে। খুব বেশি কিন্তু সময় নয়, তবু আমাদেরও আজ প্রায় 4 বছর হয়ে গেল। না, 4 বছর বলা হলে ভুল হবে, ওই যে 56 হয়েও আমরা আজকে যুব। কিন্তু যুববাণী সেই একই রকম আছে, এখনও সেই পুরনো তারুণ্যের গন্ধ পাই আমরা। আজ সেই গল্পগুলোই বলবো। আমার মনে আছে প্রথম যেদিন স্টুডিওয় ঢুকেছিলাম রীতিমতো হাত পা কাঁপছিল, তখন আমাদেরই এক সিনিয়র দিদি আমাকে বলেছিল, মৌলি মাইক্রোফোনটাকে বন্ধু ভাব, বিচারক নয়। কথাটা আমি আজও ভুলিনি। যুববাণীর জন্ম হয়েছিল এক অন্যরকম স্বপ্ন থেকে। সেই স্বপ্নটা ছিল তরুণ প্রজন্মের নিজস্ব একটা মঞ্চ থাকবে, যেখানে তারা নিজেদের ভাষায় নিজেদের ছন্দে কথা বলতে পারবে।

বড়দের বেতারের সেই গম্ভীর আনুষ্ঠানিক সুরের বাইরে গিয়ে একটা জায়গা যেখানে আড্ডা দেওয়া যায়, গান শোনা যায়, মন খুলে কথা বলা যায়। জাতীয় স্তরে এই ভাবনাটা শুরু হয়ে গেছিল দিল্লিতে 1969 সালে। তারপর একে একে আকাশবাণীর অন্যান্য কেন্দ্রেও এই ভাবনা ছড়িয়ে পড়ে, আর আমাদের প্রিয় কলকাতাতেও একদিন জন্ম নিল যুববাণী। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই অনুষ্ঠান বিভাগটির উদ্বোধন করেন এবং তার ভাবনা ছিল ভারতীয় বেতার ইতিহাসে একেবারে নতুন অর্থাৎ তরুণ প্রজন্মদের জন্য তরুণ প্রজন্ম দ্বারা পরিচালিত একটি বেতার মঞ্চ তৈরি করা। উদ্বোধনী ভাষণে তিনি তরুণ সঞ্চালকদের নির্ভীক, সংস্কৃতি সচেতন অথচ আধুনিক দৃষ্টিভঙ্গির অধিকারী হতে বলেছিলেন। তখনকার আকাশবাণীর প্রতিষ্ঠাতা কর্মীদের হাত ধরে যুববাণী দিল্লিতে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের বেতার সংস্কৃতি গড়ে তোলে, যেখানে ফর্মাল সরকারি বেতারের গাম্ভীর্যের বদলে ছিল আড্ডার সুর, খোলামেলা আলাপ আর তরুণ কণ্ঠস্বরের অবাধ প্রবাস। দিল্লির এই সাফল্যের পর ধীরে ধীরে যুববাণী দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ আকাশবাণী কেন্দ্রেও সম্প্রসারিত হয় এবং কলকাতা কেন্দ্রেও নিজস্ব যুববাণী শাখা চালু হয়। কলকাতার যুববাণী বাংলার তরুণ প্রজন্মের কাছে দ্রুত এক আপন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, যেমন আমাদের কাছে হয়েছে। এমন এক পরিসর যেখানে ছাত্রছাত্রী, তরুণ কবি, লেখক, উদীয়মান শিল্পী আর সাধারণ শ্রোতা শ্রোতাবৃন্দ নিজেদের ভাষায় নিজেদের ছন্দে কথা বলার সুযোগ পেতেন এবং সেই সুযোগ কিন্তু আজকেও এখনও পর্যন্ত তোমাদের কাছে রয়েছে এবং আশা করি যতদিন আছে যুববাণী ততদিন এই রকমভাবেই থাকবে। আরেকটা গান রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমাদের জন্য, ফিরছি গানের পরেই, শুনতে থেকো। ফিরে এসে আবার ফিরছি আড্ডায় যুববাণীকে নিয়েই।

ফিলাম আরেকটা গানের পর তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যুববাণীর বন্ধু মৌলি। যেটা বলছিলাম যুববাণীকে নিয়ে, যে এই যে দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা করলেন আমাদের যুববাণীর, তারপর 80 ও 90-এর দশকে যারা কৈশোর যৌবন পার করেছেন তাদের কাছে যুববাণী মানে ছিল একটা নির্দিষ্ট সময়, যখন রেডিওর ডায়াল ঘুরিয়ে অপেক্ষা করা হতো প্রিয় অনুষ্ঠানের জন্য, কলেজ ফেরত বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কিংবা পরীক্ষার পড়া শেষে বিছানায় শুয়ে ট্রানজিস্টার কানের কাছে নিয়ে যুববাণী শোনার স্মৃতি আজও অনেকের মনে অমলিন। চিঠি লিখে গান অনুরোধ করার সেই উত্তেজনা, নিজের নাম রেডিওতে ঘোষিত হতে শোনার সেই রোমাঞ্চ, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যা কল্পনা করা কঠিন, সেই সময়ে সেটা ছিল এক বিরাট প্রাপ্তি। বন্ধু বান্ধবের সঙ্গে বাজি ধরা হতো কার অনুরোধ আগে বাজবে, কার নাম আগে পড়া হবে। অনেকের কাছে যুববাণীর সঞ্চালক সঞ্চালিকাদের কণ্ঠস্বর ছিল প্রায় পরিবারের সদস্যদের মতোই পরিচিত, যদিও তাদের মুখ কিন্তু কখনো দেখা যায়নি, এই যেমন আমাদের মুখ তোমরা কিন্তু দেখতে পাও না। হ্যাঁ, হয়তো এখন সোশ্যাল মিডিয়া সূত্রে বেশ কিছুটা সুযোগ এসেছে, কিন্তু তখন একেবারেই সুযোগ ছিল না। কলেজ বিশ্ববিদ্যালয়ের বহু প্রাক্তনী আজও স্মরণ করেন কিভাবে যুববাণীর মঞ্চ থেকেই তাদের কণ্ঠস্বর বা লেখনীর প্রথম প্রকাশ্য স্বীকৃতি মিলেছিল। পরবর্তীকালে সাংবাদিকতা, বেতার, টেলিভিশন উপস্থাপনা কিংবা সাহিত্য জগতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের অনেকের কাছে যুববাণী ছিল প্রথম পাঠশালা। নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে FM রেডিওর আগমন এবং তারপর ইন্টারনেট ও স্মার্টফোনের বিস্তার যুববাণীর মতো অনুষ্ঠানগুলির শ্রোতামণ্ডলীতে কিন্তু একটা বিরাট বড় প্রভাব ফেলেছিল। তরুণ প্রজন্মের বিনোদনের অভ্যাস বদলে যায়। FM চ্যানেলের চটজলদি সঙ্গীত নির্ভর ফরম্যাট অনেককে আকৃষ্ট করেছিল সেই সময়। তা সত্ত্বেও যুববাণী তার নিজস্ব পরিচয় ধরে রাখার চেষ্টা চালিয়ে গেছে সাহিত্য, সংস্কৃতি, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সময় তো বদলে গেছে, তাই না? এখন আর কেউ চিঠি লেখে না, গান অনুরোধ করতে একটু সেইভাবেও কেউ চিঠি হয়তো লেখে না, আমাদেরকে ফোন করলেই, গান অনুরোধ করলে সেইভাবেই আমরা গান তোমাদেরকে শুনিয়ে দেই, কিন্তু সেই সময় কিন্তু চিঠি লিখে গান অনুরোধ করতে হতো। এখন সবাই সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠায়, সোশ্যাল মিডিয়াতেই কমেন্ট করে। FM রেডিওর ঝলমলে জগৎ এসে গেছে এবং সেই সঙ্গে ইন্টারনেটে হাজার গান হাতের মুঠোয়। অনেকে বলেন আজকের প্রজন্ম হয়তো আর ট্রানজিস্টারের ডায়াল ঘোরায় না, তাই যুববাণীর সেই পুরনো জাদু হয়তো আর নেই, কিন্তু আমরা বলি জাদু

ওটা কিন্তু এখনো আছে, শুধু রূপ বদলেছে। আজও আমি যখন এই মাইক্রোফোনের সামনে বসি তখনও অনুভব করি সেই একই রকম উত্তেজনা, একই রকম স্পিরিট। আজ কার গল্প শুনবো, কার মনের কথা জানবো, কতটা আড্ডা মারবো আমরা আজকে, কোন গানটা কার জীবনের বিশেষ মুহূর্ত হয়ে উঠবে, এইগুলো কিন্তু মাথায় সচরাচর আমাদের চলেই আসে যখন আমরা এই মাইকটার সামনে বসি এবং আমরা বলি আমরা তোমার যুববাণীর বন্ধু। এইবার তোমাদের একটা অন্য খবর দেব, আর একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে কথা বলার আছে আমার। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, বা সংক্ষেপে পিএম ইন্টার্নশিপ স্কিম নিয়ে। ভাবো তো, পড়াশোনা শেষ করে চাকরির বাজারে নামলে কিন্তু হাতে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। বড় বড় কোম্পানি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী, আর আপনি ঠিক জবাব দিতে পারেন না, তাই তো? এই সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় সরকার 2024 সালের অক্টোবর মাসে চালু করেছিল পিএম ইন্টার্নশিপ স্কিম। এই প্রকল্পের মূল লক্ষ্য কি? আগামী 5 বছরে দেশের শীর্ষ 500টি কোম্পানিতে এক একটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া। ভাবুন, 1 কোটি! সংখ্যাটা শুনলেই বোঝা যায় এটা কতটা বড় মাপের একটা উদ্যোগ। এবার আসি কারা এই স্কিমে আবেদন করতে পারবে। বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে, মানে যারা সত্য স্কুল কলেজ পেরিয়েছ বা যারা এখনও চাকরি খুঁজছ তাদের জন্যই কিন্তু এই সুযোগ। যারা ইতিমধ্যে পূর্ণকালীন চাকরি করছ বা পূর্ণকালীন পড়াশোনা চালিয়ে যাচ্ছ তারা এই স্কিমের আওতায় কিন্তু পড়বে না। এমনকি যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে তারাও কিন্তু এই সুবিধা নিতে পারবে না। মূলত যাদের সত্যিই প্রয়োজন, যাদের কাছে এই সুযোগ যেন পৌঁছয়, সেটাই এই সুযোগের পেছনে মূল ভাবনা। শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে আইটিআই সার্টিফিকেট, ডিপ্লোমা, এমনকি স্নাতক ডিগ্রিধারী, বিএ, বিএসসি, বিকম, বিবিএ সবাই আবেদন করতে পারবে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা পয়সার ব্যাপারটা কেমন? যোগদানের সময় এককালীন 6,000 টাকা দেওয়া হয় এবং তারপর প্রতি মাসে 9,000 টাকা করে স্টাইপেন্ড। এর মধ্যে 8,100 টাকা দেয় কেন্দ্রীয় সরকার নিজে, আর বাকি 900 টাকা দেয় তার সংশ্লিষ্ট কোম্পানি। এদের অফিসিয়াল ওয়েবসাইট ইউথ রেজিস্ট্রেশনে গিয়ে তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করলেই রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। তারপর নিজের পছন্দ অনুযায়ী কোম্পানি ও সেক্টর বেছে আবেদন করতেই পারো। আরেকটা কথা যেটা বলে রাখি, এই স্কিমের দায়িত্বে আছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক, আর ইন্টার্নশিপ শেষে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, যেটা ভবিষ্যতে চাকরির বাজারে একটা বাড়তি সুবিধা হয়ে দাঁড়ায়। তো যারা এখনও নিজের প্রথম কাজের অভিজ্ঞতা খুঁজছ, এটা কিন্তু একটা বড় সুযোগ। অনেকটা কথা বলে ফেললাম, অনেকক্ষণ গান শোনা হচ্ছে না, তাই তো? তো তোমাদের জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পরেই, আড্ডা কিন্তু এখনও বাকি আছে যুববাণীকে নিয়ে। শুনতে থাকো।

হোক না ম্যাজিক আবার শুরু হোক, কিন্তু ম্যাজিক তো চলছেই। কাদের ম্যাজিক চলছে? যুববাণীর ম্যাজিক চলছে এত বছর ধরে, অর্থাৎ 56 বছর ধরে। একদম মুখের কথা নয়, হোক না ম্যাজিক তো সবসময়ই চলতেই থাকে। আমাদের ম্যাজিকের কিন্তু অভাব নেই যুববাণীতে। যেমন ম্যাজিক আছে, তেমন আছে অনেক আড্ডা, অনেক মজা, অনেক গল্প, অনেক ফান, যেটাকে আমরা বলি। আজকের এই বিশেষ দিনে আমি তোমাদের সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমরাই তো যুববাণীর প্রাণ। তোমাদের চিঠি, তোমাদের ফোন কল, তোমাদের ভালোবাসা, এই সব কিছু মিলিয়েই তো যুববাণী বেঁচে আছে এত বছর ধরে। এই যে এত বছর ধরে আমাদের সঙ্গে আছো, যারা প্রতিদিন আমাদের সঙ্গে এই আড্ডায় যোগ দাও, যারা নিজেদের জীবনের গল্প আমাদের সঙ্গে ভাগ করে নাও রোজ, তোমাদের প্রত্যেকের কাছে আমি, আমরা এবং আমাদের পুরো যুববাণী পরিবার অনেক অনেক অনেক কৃতজ্ঞ। আর যারা নতুন করে যুববাণী শুনতে শুরু করেছো, তাদের স্বাগত জানাই এই পরিবারে। আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো, যেমন করে তোমরা জুড়ে থাকো। এই যে আমরা যখন প্রোগ্রাম করতে বসি, অনুষ্ঠান করতে বসি, তোমরা যে আমাদেরকে ফোন করো, আমাদের একটা আলাদাই ভালো লাগার সৃষ্টি হয়। ফোন করে যখন বলো যে চিনতে পারছো বা কেমন আছো বা যাই বলো না কেন, সেটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই যে তোমরাই কিন্তু আমাদের সব থেকে বড় ইন্সপিরেশন। বা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে তোমরা আমাদের পোস্টারে এসে কমেন্ট করো, আমাদের লাইভে এসে কমেন্ট করো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, এটা কিন্তু অনেকটা বড় পাওনা আমাদের থেকে। মাঝে মাঝে ভাবি যে এই মাইক্রোফোনটা যদি কথা বলতে পারতো, তাহলে সে বলতো যে কত হাজার হাজার মানুষের কণ্ঠস্বর তার শরীর দিয়ে বাতাসে ভেসে গেছে, কত হাজার হাজার মানুষের হাসি কান্না সে ধরে রেখেছে নিজের মধ্যে। এই ছোট্ট যন্ত্রটাই তো যুববাণীর আসল হৃদয়। আর সেই সঙ্গে আমরা, তোমরা, আমরা সবাই কোথাও গিয়ে এক হয়ে গেছি যুববাণীর সঙ্গে। আমরা প্রত্যেকেই একদিন না একদিন যুববাণী থেকে বিদায় নেব। আসবে আরও অনেক অনেক নতুন যুবকণ্ঠ, কিন্তু তোমরা যারা আমাদের সব সময়ের বন্ধু, তারা কিন্তু অবশ্যই হাত ধরে থেকেও যুববাণীর সঙ্গে থেকেও আমাদের প্রত্যেকটা মাইলস্টোনের।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

ফিরলাম দিব্যেন্দু মুখোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুরা এলোমেলো শুনে তোমাদের সঙ্গে আজকের আড্ডায়, সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যুববাণীর বন্ধু মৌলি। আর আজকে কিন্তু যুববাণীর 56তম জন্মদিন, হই হই করে আমরা কিন্তু আজকের দিনটাও খুব ভালোভাবে পালন করব। তোমরা জানোই প্রত্যেক বছরের মতন এবছরেও প্রচুর প্রচুর প্রচুর চমক রয়েছে। একবার তোমাদের একটু মনে করিয়ে দিই কী কী থাকছে আজকে। সকাল 9:30 থেকে থাকছে অর্ণব এবং ব্রতদীপ, আর সেই সঙ্গে আমাদের একটা কনটেস্ট চলেছিল তোমরা জানো সবাই, আর সেই কনটেস্টের যে উইনার তাকে কিন্তু আমরা আজকে একটু একটু করে রিভিল করব। তারপর 10:10 থেকে থাকবে সৌরভ এবং অস্মিতার সঙ্গে, কে থাকছে সেটাও তোমরা জানো, আমি আর আলাদা করে কিছু বলছি না। এবং তারপর 10:45 থেকে থাকবে সৌরিক এবং পৌলমীর সঙ্গে, সবার প্রিয় সবার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমি একেবারেই তোমাদের কোনো হিন্ট দেবো না, কিচ্ছু দেবো না, তোমরা আমাদের পোস্টার দেখেছো, সবই দেখেছো, আর অপেক্ষা করছো যে কখন এই চমকগুলো শুরু হবে। আর একটুখানির অপেক্ষা, তারপরেই কিন্তু থাকছে আমাদের ছন্দে ছন্দে 56, অর্থাৎ আজকের যুববাণীর বিশেষ অনুষ্ঠানগুলো একদম শুনতে কিন্তু ভুললে চলবে না। আজকে এমনিতেই রবিবার, ছুটির দিন, আমি জানি।

তোমাদের কোনো কাজ নেই, বাড়িতে বসে রিল্যাক্স করবে, চিল করবে। এবং আজকে যুববাণীর ছন্দে ছন্দে 56-র পুরো অনুষ্ঠানটা কিন্তু তোমাদের শুনতেই হবে। যেটা বলছিলাম যে এই যে আমাদের এক একটা মাইলস্টোন, এক একটা বয়স পেরিয়ে যায়, এই যেমন যুববাণীর বয়সও কিন্তু পেরিয়ে পেরিয়ে আজকে এত দূর এসছে, তেমন আমাদেরও কিন্তু এক একটা মাইলস্টোন থাকে লাইফে, ছোট থেকে বড় হওয়া, তারপর এক একটা স্বপ্ন দেখা, এক একটা স্বপ্ন পূরণ করা, সেটাকে বাস্তবায়িত করা, হয়তো সবার পক্ষে অতটাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি আমাদের কথা আমরা বলি, এই যে আমরা তোমাদের সঙ্গে এত কথা বলতে পারি, মাইকের সামনে বসে এত বকবক করতে পারি, গান শোনাতে পারি, আড্ডা মারতে পারি, এগুলো কিন্তু আমাদের স্বপ্ন ছিল। তোমরা জানবে যে আমরা যারাই এখানে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আড্ডা দিই যুববাণী থেকে, তাদের কাছে কিন্তু যুববাণী একটা স্বপ্নের মতন। এবং এই স্বপ্নটা ধরতে পারা, সেটা যে কতটা আনন্দের, সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না, কিন্তু তবুও চেষ্টা করি আমরা রোজ তোমাদের মুখে হাসি ফোটানো, তোমাদের গানে গল্পে মাতিয়ে রাখার। এই যে স্টুডিওতে আজও কিন্তু তরুণ ছেলে মেয়েরা আসে নিজেদের কবিতা নিয়ে, নিজেদের গান নিয়ে, নিজেদের গল্প নিয়ে, চিঠি নিয়ে, শুধু ওই যে মাধ্যমটা বদলেছে। তোমাদের সঙ্গে এখন আমরা সহজেই যোগাযোগ করতে পারি, ওই যোগাযোগটা হয়তো আগে এত সহজে হতো না। তখন চিঠি আসতো, মেসেজ তো খুবই কম, তবে চিঠি বেশি আসতো বলা যেতে পারে, আর ছিল আমাদের ফোন কল। আমরা ফোন কলে তোমাদের সঙ্গে কত কথা বলতাম, এবং তার আগেও চিঠি আসতো। আর এই যে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যারা এই যে রেডিওর এপারে থাকি তোমাদের সঙ্গে কথা বলি, তোমরা রেডিওর ওপারে থাকো, ওপারে থেকেই যে আমাদেরকে দেখা যায় না, শুধু শোনা যায়। আগেকার দিনে যেটা হতো, যখন প্রথম প্রথম যুববাণী শুরু হয়েছিল, বা যে কোনো আমাদের আকাশবাণীর যে কোনো চাই অনুষ্ঠানের কথাই তোমরা বলো না কেন, আমাদেরকে কিন্তু দেখা যেত না। তো মজার বিষয়টা হচ্ছে যে অনেকেই অপেক্ষা করে থাকতো যে এই কণ্ঠটা শুনবে বলে, এই কণ্ঠটা এই নামের, তো এই কণ্ঠটা শোনার জন্য তারা একদম উদগ্রীব হয়ে থাকতো, এবং সেই কণ্ঠকে ভালোবেসে তারা চিঠি লিখতো, দিনের পর দিন চিঠি লিখতো, অপেক্ষা করতো যে একবার দেখবে, একবার যদি দেখতে পাওয়া যায়। সেই সুযোগটা হয়তো অত সহজে তখন পাওয়া যেত না যেটা পাওয়া যায় আমাদের আমাদের অনুষ্ঠানে, তো পাওয়াই যায়, তোমরা তো সবাই জানো। আমরা তোমরা যারা আমাদেরকে পোস্ট বক্সে চিঠি পাঠাও, ওয়াইপি পোস্ট বক্সে চিঠি পাঠাও, সেখান থেকে তোমাদেরকে আমরা বেছে নেই, তোমরা আমাদের স্টুডিওতে আসো, আমাদের সঙ্গে গল্প করো, আমাদের সঙ্গে নিজেদের চিঠিটা নিজে পড়ে শোনাও প্রত্যেককে, এই যে একটা সুযোগ, তোমাদের নিজেদের গল্প পড়ে দেখার সুযোগ, পড়ে আমাদেরকে শোনানোর সুযোগ, এই সুযোগটা হয়তো সবাই পায় না। তো যুববাণী কিন্তু তোমাদেরকে সেই সুযোগ করে দেয়, যেমন আছে বলতে চাই, যেমন আছে পোস্ট বক্স, এগুলো কিন্তু তোমাদের নিজেদের যে সত্তাটা, নিজেদের যে লেখার ইচ্ছেটা, সেটা কিন্তু বের করে আনে। এবং তোমরাও আমাদের এখানে আসো, এটা আমাদের আরও বড় পাওনা। শ্রোতা বন্ধুরাই কিন্তু আমাদের একমাত্র, কী বলবো, আমাদের একমাত্র ইন্সপিরেশন, যে ইন্সপিরেশনের জন্যই আমরা প্রত্যেক দিন এত এনার্জেটিকভাবে প্রোগ্রাম করতে পারি তোমাদের জন্য। আর তোমাদের জন্য তো আমাদের, তোমাদের রিকোয়েস্ট করার জন্য তো আমাদের যুবমঞ্চ অনুষ্ঠান থাকেই, সেখানেও তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করো যে এই অনুষ্ঠানটা আরেকটু বেশি করে যদি করা যায়, বা এই অনুষ্ঠানে যদি এইটা অ্যাড করা যায়। তোমাদের সাজেশান নিতে কিন্তু আমাদের মন্দ লাগে না। তো বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে রোজ শোনো, তারা কিন্তু সাজেশান দিতে, যুবমঞ্চে এসে সাজেশান দিতে কিন্তু একদম ভুলবে না। যেটা বলছিলাম যে আগে চিঠি আসতো, মেসেজ আসতো, কিন্তু এখন যেটা হয়েছে যে তোমাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাই, কিন্তু যে আকুতিটা সেটা কিন্তু একই। এই যে নিজের কণ্ঠস্বরটা কাউকে শোনানো, নিজের মনের কথাটা কাউকে ভাগ করে নেওয়া, সেটা কিন্তু আজও একই রকমই আছে। তোমাদের জন্যেও কিন্তু যুববাণী তার এই বছরের জন্মদিনে তেমনই একটা সুযোগ নিয়ে এসেছিল। তোমাদেরকে যেটা বললাম যে ওই যে কন্টেস্টে যারা উইনার হয়েছে, যে সে কিন্তু আজকে আমাদের সঙ্গে থাকবে। অবশ্যই শুনতে ভুলো না যে কন্টেস্টের রেজাল্ট কী হলো। তোমরা এত কষ্ট করে আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছো, কত কিছু বলে পাঠিয়েছো, সেগুলো তো শুনতে হবে না, তো শুনতে কিন্তু ভুললে চলবে না। তো এই যে বললাম যে চমক কিন্তু অনেক থাকছে, প্রচুর প্রচুর প্রচুর চমক থাকছে, সেই সঙ্গে প্রচুর আড্ডা, প্রচুর গান, প্রচুর হৈহুল্লোড়, প্রচুর মজা। আর যুববাণী তো তোমাদের সঙ্গে থাকবেই, যতদিন আছি ততদিন তোমাদের সঙ্গে যুববাণী থাকবেই। তো যুববাণী শুনলে
অবশ্যই আমাদেরকে জানাতে ভুলো না যে তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আর কি কি শুনতে চাও তোমরা আমাদের থেকে সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না। আর সময় আজকে প্রায় শেষ, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 7:56 বেজে, সময় কিন্তু টিকটিক করে এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, স্পেশাল প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোর সময় কিন্তু ধীরে ধীরে

এগিয়ে আসছে। আজকের মতো তোমাদেরকে বলতে হবে সুপ্রভাতের আটটা থেকে টাটা। তোমাদেরকে আজকে যুববাণী নিয়ে অনেক অনেক অনেক গল্প করলাম, এর পরে তোমরা আরও অনেক অনেক অনেক গল্প শুনতে পাবে। আজকের জন্য তোমাদের টাটা বলতেই হবে আমাকে। তোমাদের সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু মৌলি, আর যেতে যেতে শিলাজিৎ মজুমদারের কণ্ঠে তোমাদের জন্য রইল চলফুরিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রবীর কুমার মজুমদার।

এতক্ষণ প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আধুনিক গান, শিল্পী পিয়ালি ঘোষাল। প্রথম গানটির গীতিকার অমিয় দাশগুপ্ত।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন পিয়ালি ঘোষালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন রাজধারা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য সমপর্যায়ের সুবিধাসম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি অর্থে মোবাইল ফোন কেনার পর এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পৃথক সরকারি সিম কার্ডের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই সিম নিয়ে কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট 1,04,077 জনকে অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি অর্থে মোবাইল ফোন কিনছেন। এতদিন তারা নিজেদের ব্যক্তিগত সিম ব্যবহার করেই সরকারি কাজ করছিলেন, ফলে সরকারি কাজ ও ব্যক্তিগত যোগাযোগের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই প্রত্যেক কর্মীকে পৃথক সরকারি সিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান রহমান। গত রাতে বাবা ও ছেলে বাইকে চেপে যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় গাড়িতে আসা দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকে প্রথমে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই হত্যার ঘটনা নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস আজ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিসবাবু বিগত মমতা ব্যানার্জির সরকারের আমলে বিভিন্ন সময়ে মন্ত্রিসভার একাধিক দায়িত্ব পালন করেছেন। এবারের বিধানসভা ভোটে তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। নদিয়ার মোহনপুরে আজ উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্ট আপ নিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য সম্পদ বিকাশ বিশ্ববিদ্যালয়। কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন মানব সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো। উপস্থিত থাকবেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। আত্মনির্ভর ভবিষ্যতের জন্য উদ্ভাবন অনুপ্রেরণা ক্ষমতায়ন এই ভাবনাকে সামনে রেখে নতুন প্রজন্মকে উদ্যোগী করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতি বছরের মতো এবারেও ফুটবল প্রেমী দিবস উপলক্ষে আজ আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শিবির শুরু হয়েছে 9:00, চলবে 6:00 পর্যন্ত। এবারের রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং

0: সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। পরবর্তী 24 ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে আগামী 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বন্যা পরিস্থিতির এখনও বিশেষ উন্নতি হয়নি। সবংয়ের মধ্য দিয়ে প্রবাহিত কেলেঘাই এবং কপালেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকার গ্রামগুলির বাসিন্দারা আশঙ্কার মধ্যে রয়েছেন। সবংয়ের সারতা, বিষ্ণুপুর, চাউলকুড়ি, খড়িকা, 10 গ্রাম, দণ্ডরা প্রভৃতি এলাকা এখনও জলমগ্ন রয়েছে। প্রায় 6,000 মানুষ নিতারুণ পরিস্থিতির মধ্যে বাস করছেন। প্রশাসন এবং স্থানীয় বিধায়কদের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামীকাল অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। জেলাতে আজ কমলা এবং আগামীকাল লাল সতর্কতা জারি করা হয়েছে। সবংয়ের কেলেঘাই নদীর বাঁধের বহু অংশ দুর্বল থাকায় লাঙ্গলকাটা, খড়িকা প্রভৃতি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:30 গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন আধুনিক গান, শিল্পী মান্না দে।

0: এতক্ষণ আধুনিক গান শুনছিলেন মান্নাদের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বৃন্দগান শিক্ষার আসর। আজ শুনবেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা।

0: हमें आशा है ये गीत आपको याद हो गया होगा।
1: जी सर।
0: धन्यवाद।
2: এতক্ষণ শুনছিলেন বৃন্দগান শিক্ষার আসর। শুনলেন একটি হিন্দি গীত, গীতিকার এস সি গুপ্তা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

সমবেত কণ্ঠে শুনছিলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পটদীপ রাগে সেতার, শিল্পী অমলেন্দু চৌধুরী, তবলা সঙ্গতে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59:48। এখন খবর দিল্লি থেকে।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं शक्ति सिंह। गृह और सहकारिता मंत्री अमित शाह ने आज अटल बिहारी

অতুল প্রসাদের গান শুনছিলেন সমর্পিতা সেনগুপ্ত সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

নজরুল গীতি শুনছিলেন প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে অমর প্রেম ছায়াছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন আমার প্রেম ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলের মুখোমুখি হয়েছে। আগামীকাল অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। এসসি দিল্লি ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেছে। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান করেছে। মহিলাদের বিশ্বকাপ হকিতে ভারত চীনের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। আসি বিস্তারিত খবরে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে বিরতিতে পিভি কৃষ্ণন গোলে ইস্ট বেঙ্গল 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টে। মোহনবাগান গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে জামশেদপুর এফসি গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানাধিকারী দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ 8-এ পৌঁছেছে। ফুটবল প্রেমী দিবসে আজ কলকাতা সহ বিভিন্ন জেলায় মোট 1,084 জন রক্তদান করেছেন। আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক শিবিরে 302 জন রক্ত দিয়েছেন। এবারে রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার তরুণদের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। কলকাতা ছাড়াও ঘাটালে 277 জন, ডেবরায় 100 জন, পূর্ব মেদিনীপুরে 94, দাঁতনে 79, টাকিতে 70, ঝাড়গ্রামে 55, চিত্তরঞ্জনে 32, শিলিগুড়িতে 30 এবং তমলুকে 23 ও কুলটিতে 22 জন রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলী, জামশেদ নাসিরি, অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, দীপঙ্কর রায়, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত প্রমুখ।

0: উল্লেখ্য, 1980 সালের 16ই আগস্ট ইডেনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় 16 জন দর্শক প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনা স্মরণে এই দিনটি রক্তদানের মধ্য দিয়ে ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। দেবদত্ত পারিকাল 167, KL রাহুল 82, ধ্রুব জুড়েল 51, ঋষভ পান্ত 39 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সূর্য 4, কেশরা নয়ান্থা 3 উইকেট নিয়েছেন। বৃষ্টির কারণে আজ দ্বিতীয় দিনেও খেলা ব্যাহত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হয়। গতকাল সারাদিনে 73 ওভার খেলা হয়েছিল, আজ সারাদিনে খেলা হয়েছে 43 ওভার। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশ 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। আজ চতুর্থ দিনে জয়ের জন্য 57 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ 1 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। 2 টেস্টের সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে গেল। এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস 284 রানে শেষ হয়ে যায়। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ 7টি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, অস্ট্রেলিয়া 198 ও 284, বাংলাদেশ 426 ও 1 উইকেটে 57। 9টি টেস্ট খেলার পর ICC আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ 77.78। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা, 4টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ 75। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 6টি টেস্ট খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ 72.22। পয়েন্ট তালিকায় 4 নম্বরেই রয়েছে বাংলাদেশ, 5টি টেস্ট খেলে বাংলাদেশের পয়েন্ট শতাংশ 66.67। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্টের আগে ছিল 58.33। নেদারল্যান্ডসের আমস্টেলভেনে আজ FIH মহিলা হকি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে চীনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করেছে। ম্যাচের 8 মিনিটে নবনীত ভারতকে এগিয়ে দিলেও 15 মিনিটে ঝাংইং এর পেনাল্টি স্ট্রোকে চীন সমতা ফেরায়। 25 মিনিটে দীপিকা পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে আবার এগিয়ে দেন। 39 মিনিটে মানিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের সমতা ফেরান। ভারতের পরের ম্যাচ 18 তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারতে এই প্রতিযোগিতা হতে চলেছে। প্রতিযোগিতা শুরুর আগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও 2বারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু এদেশে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজনকে একটি বিশেষ মুহূর্ত বলে অভিহিত করেন। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবেন তিনি। ফিবা অনূর্ধ্ব 18 এশিয়া কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চীন কাতারকে 118-66 স্কোরে পরাজিত করেছে। গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে চীন শুরু থেকেই ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিল। দাবায় বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ফ্রান্সের প্যারিসে বেলারুশিয়ান গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে 2-0 ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে শিরোপা জয় করেছেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান, প্রথম শিল্পী কিশোর কুমার, গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আজকের গান এ পর্যন্তই। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব 2025-26 অর্থবর্ষে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতা বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন ফিকির প্রাক্তন মহাসচিব দিলীপ চেনয়, সঞ্চালনায় রাজেশ লেক। রাজেশ লেক বলেন, ভারতের পক্ষ থেকে সম্প্রতি একটি সংখ্যাতত্ত্বের হিসাব ঘোষণা করা হয়েছে, যা শুনে সারা বিশ্ব নড়ে চড়ে বসেছে। এই ঘোষণাটি হচ্ছে 2025-26 অর্থবর্ষে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি 7.7% হারে বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই বৃদ্ধির হার ছিল 7.8%। এই হিসাব বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রতিকূল পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বাস্তবে পরিণত হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, ভারতের এই অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি কি? এটা কি করে রাখা সম্ভব? প্রত্যেক ভারতীয়ের জন্য এই হিসাব ঠিক কি অর্থ বহন করে? এইসব বিষয়ের আলোচনার জন্য আজ আমাদের মধ্যে রয়েছেন ফিকির প্রাক্তন মহাসচিব দিলীপ চেনয়। আপনার কাছে জানতে চাইব এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি। দিলীপ চেনয় বলেন, দেখুন, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হিসাবকে এক কথায় আশাতীত বলা যায়। সারা বিশ্বজুড়ে বাণিজ্যিক তথা ভূরাজনৈতিক ক্ষেত্রে যে অনিশ্চয়তা বিরাজমান, তার মধ্যে বৃদ্ধির এই হার অবাক করার মতো। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যের সামরিক সংকট শুরু হওয়ার পরে বিগত অর্থবর্ষে চতুর্থ তথা শেষ ত্রৈমাসিকে 7.8% হারে আর্থিক বৃদ্ধির এই হিসাব নিশ্চিতভাবে সদর্থক এবং আশ্চর্যজনকও বটে। বিশ্ব অর্থনীতিতে স্লথ গতি সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধি যেন সব আশাকে ছাপিয়ে গেছে। তবে এখনকার চ্যালেঞ্জ হচ্ছে, আর্থিক বৃদ্ধির এই হারকে কি ধরে রাখা সম্ভব? দেশের মানুষের জন্য বৃদ্ধির এই হার ইতিবাচক মানসিকতা তৈরি করেছে। রাজেশ লেক বলেন, 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 7.1%, 2026 অর্থবর্ষে তা বেড়ে 7.7% হয়েছে। দুটি অর্থবর্ষে এই বৃদ্ধির তুলনামূলক হারকে আপনি কি চোখে দেখবেন? দিলীপ চেনয় বলেন, দেখুন, এই বৃদ্ধির হারের পেছনে প্রধান যে কারণগুলি রয়েছে তার মধ্যে

আমাদের দেখতে হবে কোন কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আমার মনে হয় সরকার এবং বেসরকারি উদ্যোগ যে দ্রুতগতিতে আমাদের দেশের অর্থনীতিতে সুস্থায়ী লগ্নি হয়েছে তাও উল্লেখ করার মতো। তবে বেসরকারি ক্ষেত্রে অবশ্য এই বৃদ্ধি আশানুরূপ হয়নি। লগ্নি ক্ষেত্রের দিকে নজর রাখলে পরিকাঠামো নির্মাণে সরকারের উদ্যোগ মানুষের আশার থেকেও বেশি হয়েছে। আমাদের সৌভাগ্য যে বিগত অর্থবর্ষে কৃষিক্ষেত্রেও খুব ভালো কাজ হয়েছে। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য উৎপাদন বৃদ্ধির ফলে দেশের গ্রামাঞ্চলের চাহিদা বেড়েছে। কোভিড পরবর্তী সময়ে এই বিষয়টি একটি চ্যালেঞ্জের মতো ছিল। এছাড়াও আমাদের দেশের পরিষেবা ক্ষেত্রেও যথেষ্ট উল্লেখযোগ্য কাজ করেছে। তবে বৃদ্ধির হিসাব করতে গিয়ে যেসব ক্ষেত্রগুলি উল্লেখের দাবি রাখে তা হল উৎপাদন শিল্প, বাণিজ্য, আতিথেয়তা, পরিবহন, যোগাযোগ, রিয়েল এস্টেট এবং পরিষেবা, বিশেষ করে সম্প্রচারের সঙ্গে যুক্ত পরিষেবা, তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত পেশাদার পরিষেবাও বিশেষ উল্লেখের দাবি রাখে। এইসব ক্ষেত্রগুলিতে 2025-26 অর্থবর্ষে 2 অঙ্কের আর্থিক বৃদ্ধি হয়েছে। সেই দিক থেকে দেখলে আমরা বলতে পারি দেশের অভ্যন্তরে এইসব ক্ষেত্রগুলির আর্থিক বৃদ্ধি দেশের মোট অভ্যন্তরীণ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিয়েছে। ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি জনিত আর্থিক বৃদ্ধির বাইরেও লগ্নি এবং নির্মাণ ক্ষেত্র জিডিপি বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। রাজেশ লেখ বলেন, অর্থনীতির তৃতীয় ক্ষেত্রে রিয়েল এস্টেট এবং বাণিজ্যিক লেনদেনেও 9.3% বৃদ্ধির খবর পাওয়া গেছে। আপনি কি একে এক শক্তিশালী অর্থনীতির স্বাভাবিক গতি বলে মনে করেন? দিলীপ চনয় বলেন, এই পরিস্থিতি নিশ্চিতভাবেই খুব তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় জিডিপির হিসাবের দিকে যখন আমরা নজর দিই, আমরা কিন্তু সাধারণভাবে অর্থনীতিতে মোট মূল্য সংযুক্তির বিষয়টি ভুলে যাই। আমাদের মনে রাখতে হবে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ফলে অর্থনীতিতে মোট মূল্য সংযোজন হয়ে থাকে, তার মধ্যে করের হিসাবও রয়েছে। যে সময় জিডিপি বৃদ্ধির হার 7.7% হয়েছে বলে মনে করা হচ্ছে, সেখানে মূল্য সংযুক্তির বিষয়টি ধরা হলে প্রকৃতপক্ষে এই হার 7.9% পৌঁছে যাবে। এই প্রবণতা থেকে আমাদের ধারণা হয়েছে ভারতের অর্থনৈতিক আর্থিক বৃদ্ধির একটা ব্যাপক ভিত্তি তৈরি হয়েছে। শুধুমাত্র কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্রের ওপর নির্ভর করে এই বৃদ্ধি হয়নি। রাজেশ লেখ বলেন, এক্ষেত্রে আমরা উৎপাদন শিল্পের দিকে নজর দিতে পারি। এই ক্ষেত্রে গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 9.1%। পরবর্তী ত্রৈমাসিকগুলিতে সাধারণভাবে ধরে রাখা যা সম্ভব হয়েছে। এ থেকে কি আপনার মনে হয় যে ভারতের উৎপাদন ক্ষেত্রে এক ধরনের নবজাগরণ এসেছে, নাকি আমরা বিশেষ কয়েকটি বৃহৎ ক্ষেত্রকে জিডিপি হার বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করতে পারি? দিলীপ চনয় বলেন, দেখুন, আপনি খুব ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন, কারণ আমাদের উৎপাদন ক্ষেত্র নিয়ে দুই ধরনের উচ্চ আশা রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে উৎপাদন ক্ষেত্রকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির 25% নিয়ে যাওয়া, এবং দ্বিতীয়টি হচ্ছে গত 3-4 বছরে এই ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি। আমার মনে হয় উৎপাদন ভিত্তিক যে উৎসাহদান প্রকল্পগুলি রয়েছে এর পেছনে তারও অবদান রয়েছে। এর বাইরেও যে ক্ষেত্রগুলি জিডিপি বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে তা হল অটোমোবাইল এবং অটো যন্ত্রপাতির উৎপাদন ক্ষেত্র। বিগত অর্থবর্ষে এই দুটি ক্ষেত্রেই সদর্থক বৃদ্ধি হয়েছে। এর অন্যতম কারণ হিসাবে আমাদের রপ্তানি ক্ষেত্রের চাহিদা বৃদ্ধির বিষয়টিকে দেখা যেতে পারে। দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে ফার্মাসিউটিক্যালস বা ওষুধপত্র উৎপাদন শিল্প। অভ্যন্তরীণ এবং রপ্তানির এই দুটি ক্ষেত্রেই ফার্মাসিউটিক্যালসে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত উৎপাদন ক্ষেত্রে সরকারি লগ্নির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেরও লগ্নি হয়েছে। আরও একটি আশার কথা হচ্ছে মূলধনী পণ্যের ক্ষেত্রেও, যেখানে আমরা আগেকার গতি ফিরে পেয়েছি। এপ্রিল 2026-এর তথ্য থেকে জানা যাচ্ছে মূলধনী পণ্যের ক্ষেত্রে উৎপাদন 16% হয়েছে, যার অর্থ যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য

বৃদ্ধি হয়েছে, এর ফলে লগ্নিও বাড়ছে। আলোচনার শুরুতে আমি উল্লেখ করেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে সরকারি লগ্নির পরিমাণ বেসরকারি ক্ষেত্রের থেকেও বেশি হয়েছে। একমাত্র মূলধনী পণ্যের ক্ষেত্রে বেসরকারি লগ্নি বৃদ্ধি পেয়েছে। পরবর্তী যে ক্ষেত্রটিকে আমরা জিডিপি বৃদ্ধির অনুঘটক হিসেবে ধরতে পারি তা হল ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন পণ্যদ্রব্য এবং সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্র। ভারত সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের সুবাদে বৈদ্যুতিন যন্ত্রপাতি, মোবাইল ফোনের মতো পণ্যদ্রব্যের রপ্তানি বেড়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রেও সরকারি উৎসাহদান প্রকল্পের ফলে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এর মধ্যে আমাদের দেশে আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্নটি নিহিত রয়েছে। তাই এক কথায় বলতে গেলে 2026 অর্থবর্ষের ক্রমবর্ধমান আর্থিক বৃদ্ধির হার যে কেবলমাত্র দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ফলে হয়নি, এটা নিশ্চিতভাবেই বলা যায়। রাজেশ লেখ বলেন, আপনার কি মনে হয় দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে গ্রামীণ চাহিদা বৃদ্ধির বিষয়টি কোনো ভূমিকা নিয়েছে? এছাড়া কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ার ফলেই কি এই চাহিদা বৃদ্ধি সম্ভব হয়েছে? দিলীপ জেনয় বলেন, দেখুন, অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির ক্ষেত্র এবং অন্যান্য বেশ কিছু ভোগ্যপণ্য উৎপাদন ক্ষেত্রের দিকে নজর দিলে দেখা যাবে কৃষি উৎপাদন বৃদ্ধিজনিত কারণে গ্রামীণ বাজারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পুরো এলাকায় বসবাসকারী দেশের নাগরিকদের মধ্যেও ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি রয়েছে। রিয়েল এস্টেট এবং খুচরো পণ্যের ক্ষেত্রেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। উচ্চ আয়ের মানুষদের ভোগ্যপণ্যের চাহিদা ছাড়াও নিম্ন আয়ের মানুষদের ক্ষেত্রেও আবাসন এবং অন্যান্য ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে। সেদিক থেকে দেখলে এটা বেশ স্পষ্ট হয়ে উঠেছে যে উচ্চ আয়ের নাগরিকদের মধ্যে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি ছাড়াও বাজারের সাধারণ ভোগ্যপণ্যের চাহিদাও অনেকটাই বেড়েছে। দেশের অর্থনীতির নীতি নির্ধারকদের জন্য এই প্রবণতা নিশ্চিতভাবেই স্বস্তিদায়ক, একথা বলা যেতে পারে। রাজেশ লেখ বলেন, ভারতীয় পণ্যদ্রব্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্ক আরোপ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অনিশ্চয়তা সত্ত্বেও জিডিপি বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। এর পেছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? দিলীপ চেনয় বলেন, দেখুন, উচ্চহারে মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের পরে আমাদের দেশের উৎপাদনকারীরা তাদের রপ্তানির জন্য বিকল্প বাজার খোঁজার চেষ্টা করেছে। এর ফলে উচ্চহারে মার্কিন শুল্কজনিত ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এখনও যেভাবে শক্তি, সার এবং বেশ কয়েকটি ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তা মোকাবিলা করেই আমাদের দেশের অর্থনীতির উন্নয়নের কথা ভাবতে হবে। রাজেশ লেখ বলেন, 2025-26 অর্থবর্ষে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতা বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দিলীপ জেনয় বলেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম 2025-26 অর্থবর্ষে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতা বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিলেন ফিকির প্রাক্তন মহাসচিব দিলীপ চেনয়, সঞ্চালনায় ছিলেন রাজেশ লেখ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর সুপারি আমদানির এক ভুয়ো পাচারচক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে আজ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে IMD। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলোয়ারে শ্রী শাহ রাজ্যের 17 জেলায় মোট 6,453 উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং নিরন্তর খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের ওপর ও গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা বলেন। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তার নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাত শত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একটি মূর্তি উন্মোচন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিত্তরগড় জেলার নিমবাহেরায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শ্রী শাহ। শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ প্রথম এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের কাছে কাট্টানকুলাথুরে SRM ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যাত্রায় দেশের যুব সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। COVID-19 অতিমারীর সময় ভারতের মোকাবিলার কথা উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ভারত 100টিরও বেশি দেশে প্রতিষেধক সরবরাহ করেছে যা বিশ্বকল্যাণ ও মানবতার প্রতি দেশের দায়বদ্ধতাকে তুলে ধরে। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI দক্ষিণ পূর্ব এশিয়ার সুপারি আমদানির এক ভুয়ো পাচারচক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। এই সুপারি বাংলাদেশের বলে ভারতের

0: পাঠাত তারা, এবং এভাবে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাফটার আওতায় থাকা সমস্ত রকম সুবিধা তারা নিত। অর্থমন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত তদন্তে জানা গেছে এর ফলে সরকারের 2,500 কোটি টাকারও বেশি রাজস্বের ক্ষতি হয়েছে। সাধারণভাবে ভারতে সুপারি আমদানির ওপরে 100% শুল্ক আরোপ করা হয়, তবে সাফটা চুক্তির আওতায় এই শুল্ক পুরোপুরি ছাড় দেওয়া হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে সুপারি আমদানি করলেও তা ভারতে পাঠানোর সময় বাংলাদেশের বলে জানাত অভিযুক্তরা। কলকাতা ও বিশাখাপত্তনমে রাজস্ব গোয়েন্দা দপ্তর অভিযান চালিয়ে প্রায় 75 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করে। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুড়ঙ্গ সুঙ্গল আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। ঝাড়খণ্ডের রাঁচিতে আজ রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুতুল দাহ করা হয়। তারা রাজ্যের সরকারের বিরুদ্ধে স্লোগান এবং জেপিএসসি ও জেএসএসএসসি পরীক্ষার বাতিলের দাবি জানাতে থাকেন। প্রতিবাদী ছাত্ররা আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও অভিযানে সামিল হবেন বলেও জানিয়েছেন। এদিকে রাজ্য সরকার এই সমস্যার সমাধানে আরও একবার ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। আগামীকাল দুপুর 2টায় বিক্ষোভকারী ছাত্রদের আলোচনার জন্য ডাকা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আজ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করে বলেন, এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা মিলবে। এই প্রকল্পে কোমর ও হাঁটুর অপারেশনও করানো যাবে। যারা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় পড়ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও আজ থেকেই চালু হয়েছে। দুটি প্রকল্পেই 1,950টি রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গে 1,240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।
0: পাশাপাশি রাজ্যে সরকারি হাসপাতালগুলিতেও সুলভ মূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিক্রয় কেন্দ্র অমৃত ফার্মেসি চালু করতে উদ্যোগী হয়েছে সরকার। এখানে 50-80% ছাড়ে ওষুধ পাওয়া যাবে। এর জন্য হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডের সঙ্গে রাজ্যের একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া 450-এর বেশি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে। চোখের চিকিৎসার জন্য চালু হচ্ছে সুদৃষ্টি কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। রাজ্যে পূর্বতন সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আয়ুষ্মান প্রকল্প চালু করেনি বলে অভিযোগ করেন তিনি।
2: পশ্চিম বঙ্গাল কি জনতা কো ঢের সারি বধাই ও শুভকামনায় দেনা চাহতি হু। বিতে ডেড় দশক মে পশ্চিম বঙ্গাল কি জনতা কো স্বাস্থ্য কি দৃষ্টি সে কিতনি চুনৌতিয়ো কা সামনা করনা পড়তা রাহা হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কি সরকার নে এক বার নহি অনেক বার প্রয়াস কিয়া। জব জন কল্যাণ সরকার কি প্রাথমিকতা মে নহি হোতা হ্যায় তো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা জেসি কল্যাণকারী যোজনাও কো ডেড় দশক কা ইন্তজার করনা পড়তা হ্যায়।
0: যাত্রী সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা বারাসাত এসি ইএমইউ লোকাল পরিষেবা বনগাঁ জংশন পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 আগস্ট থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। সোম থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে, রবিবার তা বন্ধ থাকবে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা একথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 দিন অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উড়িষ্যার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এর মধ্যেই ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত এলাকাগুলিতে বর্তমানে প্রায় 293টি ত্রাণ শিবির চালু রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী

0: কিশোর কুমারের কণ্ঠে অমানুষ ছায়া ছবির এবারের গান।
1: না পুছো কোই হামে জহর ক্যুঁ পিয়ে

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে আরাধনা ছায়াছবির গান। প্রথম গানটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

0: सोमवार है, आज सोमवार है, तुमको मुझसे प्यार है।
1: হিন্দি চাচুবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 79%। বৃষ্টি হয়েছে 7.9 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে, 18 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া বয়ে যাবে, যার গতিবেগ ঘন্টায় 40-50 কিলোমিটার পর্যন্ত, মাঝে মধ্যে তা বেড়ে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই জন্য মৎস্যজীবীদের 18 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলির কিছু কিছু জায়গায়, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, আলিপুরদুয়ার, কুচবিহার, পুরুলিয়া জেলায় কিছু কিছু জায়গায়। শুনলেন ঝড় বৃষ্টির সতর্কবার্তা। এবারে জানিয়ে দেব অনুষ্ঠান পরিস্থিতি। 17 আগস্ট সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপ শঙ্কর ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী বাগচি, 6:35 রামচরিত মানস 205তম পর্ব, 6:45 ভজন শিল্পী পাপিয়া ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, 8:50 বাঁশি শিল্পী অমল আচার্য, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 রঞ্জুমান উপস্থাপনায় শাইস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অঞ্জনা কুশারী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি শিল্পী পাপিয়া ঘোষ, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং, 6:30 গুলগুলশন উপস্থাপনায় পুনম সিং, 7:10 শিল্প সংলাপ পর্যটন বিশেষজ্ঞ সৈকত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় সময়িতা দাস, শুনবেন দ্বিতীয় পর্ব প্রযোজনা সময়িতা দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:10 খেলার খবর, 8:15 নানা রঙের গান স্পটলাইট, 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারডেস উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় রচনা থেকে পাঠ, সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস, প্রাণী পালনের গুরুত্ব বলবেন অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস, 6:40 আপনার স্বাস্থ্য অপরাধ প্রবণতা এই বিষয়ে বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্র

সঙ্গীত শিল্পী মৌসুমী বাগচি, আটটায় বিজ্ঞানের খবর সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়, আটটা বাজে নজরুল গীতি শিল্পী দেবিকা ঘোষ, আটটা কুড়িতে কথিকা লোকসংস্কৃতির আনাজ কানাজ, রার বাংলার মনসা পূজা, বলবেন শীতল বিশ্বাস, আটটা তেইশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অমৃতা সরখেল, নটায় বাংলা ছিয়াশিবির গানের অনুষ্ঠান গানে গানে, সমীক্ষা নটা পঁচিশে, নটা তিরিশে গানে গানে শেষাংশ, দশটায় গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় দেবাদৃতা রায়, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় দেবার ঘোষা ও সায়নী মজুমদার, বারোটায় বাঁশি শিল্পী অমল আচার্য, বারোটা পনেরো মিনিটে লোকগীতি শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, বারোটা তেত্রিশে উনো জমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মন্ডল মল্লিক। একটা নির্বাচিত লোকগীতি, একটা পঁয়তাল্লিশে মহিলা মহল, বিষয় ডাক্তারি পরামর্শ, অতিথি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, দুটো তিরিশে ছায়াছবির গান, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, পাঁচটা তিরিশে বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞান, অংশগ্রহণে চরসারথী কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সনত কুমার শাসমল, সঙ্গে দুই শিক্ষার্থী, সন্ধ্যে ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় রীনা মুর্মু ও সহশিল্পীরা, সন্ধ্যে ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন আধুনিক প্রযুক্তি ও আমাদের দৈনন্দিন জীবন, এই বিষয়ে বলবেন দীনবন্ধু সরেন, এরপরে লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম, বুলবুলি হাঁসদা ও সহশিল্পীরা, ছটা আটত্রিশে কৃষি কথার আসর, গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, বাণিজ্যিক নার্সারি এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী, সাতটা তিরিশে সমীক্ষা, রাত আটটায় স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় স্পাইনের সমস্যা ও তার চিকিৎসা, অতিথি ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, নটায় শরদ শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়, নটা তিরিশে আবৃত্তির আসর উপস্থাপনায় দেবাশিষ রায়চৌধুরী, নটা পঁয়তাল্লিশে সময়ের আয়না, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশে নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, দশটা পঁয়তাল্লিশে লোকগীতি শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, এগারোটায় বাঁশি শিল্পী অমল আচার্য, এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল টুমড়ি ও দাদরা শিল্পী অমৃতা সরকেল। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত বারোটা বেজে সাত মিনিট হয়ে ১৭ সেকেন্ড। জয় হিন্দ।